0: Արգախաչի օֆիսի սիմենտ, Տեշկո սիմենտ։
1: Վերձեր կար, լան, ռաունակ, կար ռաման դուերանգին բանավն է ակարշակ ավար, ազեի վերձեր պենցկո խարիտնա պանուհոս, մորսայքլ, վրիջը մովայլ պունջի դիմովկա, սատեի շյոր սատնա պանուհոս, սոյ սկեր վիտ կսելք էլիզն դիզայն պնի, ծարտահարու լագուհն է չն։
2: यसो बिहे पार्टीमा हेर्यो सबैका बुढी झपक्क गहनामा सजिएर आउने मेरी बुढीलाई पनि यसपालि एक सरो गहना बनाइदिन पर्यो भनेको कहाँ बनाइदिने होला
3: तपाईँ बनाइदिन्छु त भन्नुहोस् बनाउने ठाउँमा त म लैहाल्छु नि गहनामा खास सधैँको विश्वास
2: आकर्षक डिजाइनका भने जस्ता सोचे जस्ता गहनाहरूको एक मात्र विश्वसनीय स्थान भीम आभूषण गहना गृह
4: तिलोत्तमा 5 मडिग्राम रूपन्देही
3: हजुर हामी कहाँ आधुनिक तथा पुराना डिजाइनका सुन चाँदीका रेडीमेड गहना पाइनुका साथै अर्डर अनुसार बिना रसायनका गहना निर्माण गरिन्छ ए सुन्नुहोस् त पुराना गहना सँगै नयाँ गहना साट्नुका साथै खरिद बिक्री पनि गरिन्छ है
5: सम्पर्क नम्बर 071560090 मोबाइल नम्बर 98472882 र 98470240870
6: साउजी क्यूआर भए
7: ए बगुनुस् त मेसेज आएको छैन
8: घरी एसएमएस